সোপার চাকি মে লুইল চে দোর লেপার চেজি খো থাং দুই চিমবু ইয়েবে চিনা চাংমার চাংদা থিংজিক চে থেয়া পামে রামবে সেনদুই লে লাপে লপসু সাংওয়া সিংমে মে জেতু নেবে চেটু থেপ দো চুন চুন থেগ্যাং লেন দুই জা চাপো চে সিং ইয়ে চিনদ চুপার চিউজে নামগা ইয়া থা চি সিনু থেপুর দাংলা নিমা সারপাসি শারকুছু মিঙার ছড়ি কিবে কি থুইল লেপে খাংস খাংথু ছুজে ছটু ঠি নে লেলা ঠে সিমবে নামবে কিংদু দেরু খোরা খুয়ু নাম রে খাংলা চিউমু খয় ইয়ামবে খার ছুজে জি সিন দুপুজে ইয়েবে না তে সকচা ছোল সেরিন দাং ই সিমবা খোদেন ছে ইয়ে ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི 清华金当热套中中教育教授这个讲出国体内三岁娃的用语中中从国古古岸三岁就是这些帕玛尼尼推大东国接近岸头生坦界确实是的前景出国亚卡的头发汤找为马水切头北心贴切